আজ শনিবার, 21শে ভাদ্র 1948 শকাব্দ, 12ই সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 25শে ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 5টা বেজে 14 মিনিট হয়ে 16 সেকেন্ডে, সূর্যাস্ত বিকেল 5টা বেজে 41 মিনিট হয়ে 36 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ

657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 10 সেকেন্ড।

0: will be implemented on key routes across national capital from 9:30 a.m. to 9 p.m. today. The traffic police have advised the commuters to plan their journeys in advance and allow extra travel time. It has also advised the citizens to prefer public transport, especially the metro, wherever feasible. In a social media post, the Delhi Traffic Police also asked the citizens to follow designated diversion routes and instructions issued by traffic personnel. Prime Minister Narendra Modi held bilateral meetings with Russian President Vladimir Putin, Iranian President Masoud Pezeshkian and UN Secretary General Antonio Guterres in New Delhi yesterday ahead of the 18th BRICS summit. During his meeting with President Vladimir Putin, the two leaders reviewed progress in India-Russia cooperation across a wide range of areas, including politics, trade and economy, defense, energy, space, skill mobility and people-to-people ties. Both sides also shared perspectives on key regional and global issues of mutual interest, including the conflicts in West Asia and the Black Sea region. In his meeting with Iranian President Masoud Pezeshkian, Prime Minister Modi discussed bilateral relations and recent developments in West Asia. Mr. Modi reiterated India's consistent position that all issues must be resolved through dialogue and diplomacy. The government has approved 18,77,000 houses under the Pradhan Mantri Awas Yojana Urban PMAYU 2.0, giving further impetus to the implementation of the scheme and advancing the goal of housing for all in urban areas. The decision was taken at the 9th meeting of the Central Sanctioning and Monitoring Committee held in New Delhi on Thursday. The meeting was chaired by Secretary of the Department of Urban Development in the Ministry of Housing and Urban Affairs, Satendra. Social eligible land holding small marginal farmers from the age of 60. In the summit clash of T20 Asia Cup in Dubai tomorrow, Sri Lanka stormed into the final last night, defeating Pakistan by 4 wickets. Chasing a target of 131, Sri Lanka overhauled the score in 18.4 overs, posting 134 runs for the loss of 6 wickets. In hockey, Indian women's team will take on South Korea in the first semi-final of Junior Asia Cup at Moki in China this morning. The match is scheduled to begin at 9:15 a.m. Indian Standard Time. And that is the end of this news bulletin.
1: Akashbani Kolkata Anushthan Shunchen Sanchoita Prachar Tarange. Ekhon ajker Gitanjali ebong Sanchoita Prachar Taranger bibhinno anushthaner kotha apnader janiye rakhi. প্রথমে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের কথা বলি। 6:30 আজকের চাষবাস শুনবেন কথিকা। দুধের উৎপাদন বাড়াতে হলে বলবেন ডক্টর লালমোহন মণ্ডল। 6:40 আপনার স্বাস্থ্য বিষয়ে বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবসের তাৎপর্য নিরাপদ ও সুস্থ জীবনযাপন বলবেন ডক্টর অনির্বাণ দলুই। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও ত্রিদীপ চট্টোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবীপ্রসাদ রায়চৌধুরী। 8:00 জানা অজানা শুনবেন কথিকা। দক্ষিণ ভারতে গণিতের প্রসার পর্ব 3 বলবেন ডক্টর তপেন্দ্র কুমার পাল। 8:05 কৌতুক নাটিকা পদাঙ্গ অনুসরণ রচনা শিবরাম চক্রবর্তী, বেদার নাট্যরূপ গদাধর রানা, প্রযোজনা শুভেন্দু বাগ। 8:20 নজরুল গীতি শিল্পী মৌমিতা রায়। 8:30 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার, বাজিয়ে শোনাবেন স্নেহেশ নাগ। নটায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি পূর্ব মেদিনীপুর জেলা থেকে আমাদের সংবাদদাতা সজল কান্তি মাইতি লিখে পাঠিয়েছেন। 9:30 গানে গানের পরবর্তী অংশ গানের ভেলা অনুষ্ঠানটি শুনতে পাবেন 10:00। রবীন্দ্রসঙ্গীত আজকের বিষয় এবং উপস্থাপনায় থাকবেন সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ, উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী এবং প্রিয়াশকা গঙ্গোপাধ্যায়। 12:00 বাংলার মুখ গ্রাম কৃষ্ণনন্দপুর,

জেলা হাওড়া। অনুষ্ঠানটি স্টুডিও বাড়ি থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 12:33 আধুনিক গান, 1টায় রম্য গীতি, 1:45 মহিলা মহল, 1 কলমে 2 নারী, উপস্থাপনায় লাকি বণিক, 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, 2:30 সাঁওতালি অনুষ্ঠানে শুনতে পাবেন প্রাথমিক চিকিৎসা, এই বিষয়ে ডাক্তার পরাণ মান্ডির সাক্ষাৎকার। আসি গীতাঞ্জলি প্রচারতরঙ্গের দ্বিতীয় অধিবেশনের কথায়। 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সাম্য বাঁক, 5:30 সাঁওতালি অনুষ্ঠানে প্রথমে শুনবেন নাটক রচনা খেরওয়াল সরেন, প্রযোজনা পরিমল হেমব্রম, 6:05 লোকগীতি জয়ন্তী মুর্মু এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে, 6:15 প্রাথমিক চিকিৎসা বিষয়ে সাধারণ তথ্য বলবেন পঞ্চমী মুর্মু, পরে লোকগীতি রবীন্দ্রনাথ হাঁসদা, বাবুল দাস টুডু ও সহশিল্পীবৃন্দ, 6:38 কিষাণবাণী, মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব সার ও সুস্থায়ী কৃষির গুরুত্ব, আলোচনায় সুমিত চক্রবর্তী, কল্লোল দত্ত ও সুব্রত চক্রবর্তী, 7:10 কৃষক ও তার পরিবার, নাক ডাকে কেন, ডক্টর তমজিৎ সাউয়ের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক, 7:30 বিচিত্র সংবাদ, 8টায় অনুরোধের আসর, 8:30 শুনবেন স্পোর্টস এক্সট্রা টাইম, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার, 9টায় রজনীকান্তের গান, শিল্পী দেবীপ্রসাদ রায়চৌধুরী, 9:20 নজরুল গীতি, শিল্পী মৌমিতা রায়, 9:30 বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধদেব গুহর সাক্ষাৎকার শুনতে পাবেন মুখোমুখি অনুষ্ঠানে, আর আপনাদের সঙ্গে এই সাক্ষাৎকার শোনাবেন বামাপ্রসাদ মুখোপাধ্যায়, শুনবেন এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব, 10টায় অখিল ভারতীয় সঙ্গীত সভা সুরবাহার, শিল্পী অসিন এস ডালভি, আকাশবাণী জয়পুরের নিবেদন, 11টায় রবীন্দ্রসঙ্গীত, শিল্পী তাপস মিত্র, 11:10 বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। আসি সঞ্চয়িতা প্রচারতরঙ্গের বিভিন্ন অনুষ্ঠানের কথায়। একটু পরেই 6:15 শুনবেন সুবদ্ধ সঙ্গীত, শুনবেন ধ্রুপদ, শিল্পী পণ্ডিত ফাল্গুনী মিত্র, 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী তাপস মিত্র, 6:35 ধারাবাহিক রামচরিত মানুষের 231তম পর্ব শুনতে পাবেন, 6:45 অতুল প্রসাদী, শিল্পী দেবী প্রসাদ রায়চৌধুরী, 7:10 যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায়, 8:30 শুনবেন নজরুল গীতি, শিল্পী মৌমিতা রায়, 8:45 লোকগীতি স্মরণ কুমার মজুমদারের কণ্ঠে, 9:10 রসধারা, 10:15 আঞ্জুমান, 11টায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে থাকবেন সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, শিল্পী স্নেহেশ নাগ, সঞ্চয়িতা প্রচারতরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5টায় রবীন্দ্রসঙ্গীত, শিল্পী তাপস মিত্র, 5:20 উঠবসী, 6:10 এবং 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 7টায় নজরুল গীতি, শিল্পী মৌমিতা রায়, 7:30 শুনবেন দর্পণ, 8টায় হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, 8:15 উর্দু অনুষ্ঠান কাহকাশা, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে শুনবেন স্প্যানিশ গিটার, শিল্পী সুব্রত কর্মকার, এরপর ডান্স টু দি গ্রুপ, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচারতরঙ্গের বিভিন্ন অনুষ্ঠানের কথা। শুরু হচ্ছে সুবদ্ধ সঙ্গীত, আজ শুনবেন ধ্রুপদ পণ্ডিত ফাল্গুনী মিত্রের কণ্ঠে, প্রথমে রাগ ভৈরব এবং পরে যোগিয়া।

সুবুদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে ধ্রুপদ শুনলেন পণ্ডিত ফাল্গুনী মিত্রের কণ্ঠে। প্রথমে ভৈরব, পরে যোগিয়ার আগে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী তাপস মিত্র।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী তাপস মিত্রের কণ্ঠে। এখন শুনবেন ধারাবাহিক রামচরিতমানস। আজ শুনবেন এই ধারাবাহিকের 231তম পর্ব।

রামচরিতমানস শেষ হল। আগামীকাল শুনবেন আপনারা এই ধারাবাহিকের 232তম পর্ব। এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী দেবী প্রসাদ রায়চৌধুরী।

অতুল প্রসাদের গান শুনলেন শিল্পী দেবী প্রসাদ রায়চৌধুরীর কণ্ঠে। একটু পরেই খবর দিল্লি থেকে।

গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো আছো, কারণ আমাদের জীবনের এই যে এত টার্গেট, এত ছোটাছুটি, এই সব কিছু তো নিজেকে ভালো রাখবার জন্য, বলো তো? দিনের শেষে বা দিনের শুরুতে যদি নিজেকে ভালো না রাখি, যদি নিজের আনন্দটা, নিজেকে কিভাবে আরেকটু ভালো রাখা যায় সেই বিষয়টা লক্ষ্য না দিই, তাহলে কি চলে? তো নিজেকে তো ভালো রাখতেই হবে। আর এই যে নিজেকে ভালো রাখা, এই বিষয়টা কিন্তু খুব একটা জটিল নয়, জানো তো? নিজেকে ভালো রাখতে গেলে নিজের জন্য নিজেকে হতে হবে একটু যত্নশীল, দিতে হবে একটু সময়, গুরুত্ব দিতে হবে নিজের ইচ্ছেগুলোর, ব্যাস তাহলেই নিজেকে ভালো রাখা যাবে। আর হ্যাঁ, এই ভালো রাখার মাঝে নিজের জন্য একটু সময় তোলা রেখো আমাদের সঙ্গে, মানে তোমার প্রিয় যুববাণীর বন্ধুদের সঙ্গে আড্ডা দেবে বলে। আমি জানি সেই সময়টুকু তোমরা নিশ্চয়ই বাঁচিয়ে রাখো। আর তাই তো এই শনিবারের সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ট্রেন বাস সব কিছু একদম পেরিয়ে আমি কিন্তু একটুও দেরি না করে আজ একটু তাড়াতাড়ি স্টুডিওতে এসে হাজির হয়েছি, এবং অপেক্ষা করেছিলাম যে কতক্ষণে আমি বন্ধুদের সঙ্গে আড্ডা দেব। এবং দেখো, যখন তোমাদের সঙ্গে আড্ডা দেওয়া শুরু করলাম, মনটা কেমন ভালো হয়ে গেল। আমি জানি যারা আমাকে শুনছো মুঠো ফোনে কিংবা রেডিও সেটে, তারাও কিন্তু ঘুমটা একটু একটু করে ভাঙতে ভাঙতে যখন আমাকে শুনছো, তখন কিন্তু রেডিওর ভলিউমটা আরেকটু বাড়িয়েই দিচ্ছ। ভাবছো যে এই সুন্দর সকালটা শুরু হোক আমাদের, মানে তোমার প্রিয় যুববাণীর বন্ধুদের হাত ধরে। একদমই তাই। আর যুববাণীর আড্ডা মানে শুধুই যে আড্ডা তা তো নয়, তার সঙ্গে থাকে নানান রকম তথ্য, থাকে নানান রকম গান। আর দেখো, দেখতে দেখতে আমরা কিন্তু সেপ্টেম্বরেরও বেশ অনেকটা সময় কাটিয়ে ফেললাম, মানে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ আমরা কাটিয়ে ফেলেছি, এখন দ্বিতীয় সপ্তাহের শনিবার। তো এই যে শনিবার, আজ বিকেলে একটু ঘুরু ঘুরু বেরু বেরু হবে নিশ্চয়ই? হ্যাঁ হবে। শনিবার মানে স্কুল কিংবা কলেজ বা অফিসে এই সকালবেলাটা

হাফ টাইম কোনো রকম একটু অ্যাডজাস্ট করে কাটিয়ে নিতে পারলেই বিকেল থেকে ছুটি ছুটি আমেজ। বিকেলবেলায় বেরিয়ে পড়তে পারো কাছের মানুষদের সঙ্গে নিয়ে, কিংবা কালকেও সারাটা দিন পাচ্ছ, কালও কোথাও এদিক ওদিক একটু আউটিং কিংবা খাওয়া দাওয়া, এ তো হতেই পারে। কিন্তু বন্ধু, এই যে তুমি শনি রবিবার বাইরে বেরোবে এবং সেখানে সারাদিন ঘোরাঘুরি করবে, খাওয়া দাওয়া করবে, তো তোমার যদি শরীরটা হঠাৎ করে খারাপ হয় কিংবা পথে তুমি বা তোমার কাছের মানুষ যদি কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়, তাহলে সেই সময় কি করবে? মানে সেই বিপদ থেকে কিভাবে নিজেকে এবং নিজের কাছের মানুষদেরকে তুমি রক্ষা করবে, মানে সেই অবস্থা থেকে তাদেরকে বের করে আনবে, সেই বিষয় নিয়ে কিন্তু আমি আজকের আড্ডায় তোমার যুববাণীর বন্ধু আঁখি গল্প করব। কিন্তু তার আগে এই যে সকাল সকাল তোমার ঘুম ভাঙিয়ে দিলাম, তো ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য তোমাকে তো কিছু আমাকে দিতেই হয়, তো কী দিই কী দিই? গল্প না হয় করব, কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি আজকের আড্ডাটা একটা সুন্দর গান দিয়ে শুরু হয় এবং সেই গানটা যদি হয় যুববাণীরই শিল্পী বন্ধুর কণ্ঠে, তাহলে কিন্তু সকালের মাধুর্য আরও একটু বেড়ে যায়। তাহলে চলো, তোমাদের জন্য থাক যুববাণীর শিল্পী বন্ধু কৃত্তিকা দাস আকাশের কণ্ঠে এই গানটা। শোনো তো আকাশ জুড়ে কি শোনা যায়। ফিরে আসছি গানের ওপারে, সঙ্গে থাকো, শুনতে থাকো যুববাণী।

0: কি কেমন একখানা সুন্দর গান শুনিয়ে আবারও আজকে রাতটায় তোমাদেরকে ফিরিয়ে আনলাম। সকাল সকাল মনটা এবার ঠিক হয়েছে তো? ঘুমটা ভেঙেছে তো? ঘুম যদি না ভাঙে, ঘুম ভাঙানোর জন্য তো আমি রয়েছি। মানে এত আড্ডা, এত গল্প, তথ্য দেব যে বন্ধুর ঘুম বাবাজি এবার বাই বাই করতে বন্ধুকে বাধ্য হবে। তো এই যে যেমনটা তোমাদেরকে বললাম যে যুববাণীর আড্ডা মানে শুধুই কিন্তু গান আর গপ্প নয়, তার সঙ্গে সঙ্গে থাকে তথ্য। তো আমি তো আজকে গল্প করতে করতে তোমাদেরকে জানাবো যে আমরা হঠাৎ কোনো বিপদের সম্মুখীন হলে কিভাবে নিজেদেরকে ঠান্ডা রেখে সেই বিপদ থেকে বেরিয়ে আসতে পারি এবং কাছের মানুষদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করতে পারি। সেসব নিয়ে তো আজকের এই আড্ডাটা চলবে। তবে তার আগে আজকের দিনটা কী কীভাবে ঘটনা বহুল, আজকের দিনে ঠিক কী কী ঘটেছে সেগুলো তোমাদের চটপট একটু শুনিয়ে দিই।
1: আজ এই দিনে

0: 1992 সালের আজকের দিনে নাসা স্পেস স্যাটেল অ্যান্টেভার এসটিএস 47 মিশনের উৎক্ষেপণ করে। এতে প্রথম আফ্রিকান আমেরিকান নারী মেই জেমিসন, প্রথম জাপানি নাগরিক মামুরো মোহরি মহাকাশে যান। 2013 সালের আজকের দিনে নাসা নিশ্চিত করে যে ভয়েজার ১ প্রথম মানব নির্মিত বস্তু হিসেবে আন্তঃনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করেছে। ১৮৯৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন জনপ্রিয় কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার লেখনি, তার বিভিন্ন কাব্য এবং ছোট গল্প আজও সকল বাঙালির মনের অন্তরালে রয়েছে। ১৯২৩ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত বাঙালি কবি এবং অনুবাদক অরুণাচল বসু। ১৯৩১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন বাঙালি ইতিহাসবিদ নিমাই সাধন বসু। ১৯৩৭ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত চলচ্চিত্র ও যাত্রা অভিনেত্রী ললিতা চট্টোপাধ্যায়। ১৯৯২ সালের আজকের দিনে প্রয়াত হন বিখ্যাত সঙ্গীত শিল্পী মল্লিকার্জুন মনসুর। ২০০৯ আজকের দিনে প্রয়াত হন শাহ আব্দুল করিম, তিনি ছিলেন বাংলাদেশি বাউল গানের শিল্পী। ২০১৪ সালের আজকের দিনে প্রয়াত হন প্রণোদিত প্রযোজনের জনক ডক্টর হীরালাল চৌধুরী, তিনি ছিলেন একজন বিখ্যাত ভারতীয় বাঙালি মৎস্য বিজ্ঞানী।
1: আজ এই দিনে।

তাহলে আজকের দিনের ইতিহাসের কথা তো তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা জেনেই গেলে যে আজকের দিনটা ঠিক কী কীভাবে ঘটনা বহুল। তবে এইবার সেই গল্পে ফিরে আসি যেটা দিয়ে আমাদের আড্ডাটা আজকে শুরু হয়েছিল। তো এই যে আমি তোমাদের যেমনটা বললাম যে এই শনি রবিবার মানে আজকে তোমরা কোথাও না কোথাও বেরোবে, আজ এবং কাল দুদিন আমাদের একটু প্ল্যানিং থাকেই। তো এই যে রাস্তায় তুমি বেরোলে, তো হঠাৎ করে যদি তুমি বা তোমার কাছের মানুষ কোনো দুর্ঘটনার সম্মুখীন হন, মানে রাস্তা দিয়ে চলতে গেলে তো বিপদ কখন আসে তা বলা যায় না, ধরো কোথাও পড়ে গেলে কিংবা কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমার এক বন্ধু রয়েছে, সে কিন্তু মানে যখনই র্যাপিডো করে যাতায়াত করে তার একটা ইতিহাস রয়েছে বারবার পড়ে যাওয়ার। তো এইরকম মানে এরকম দুর্ঘটনা তো আমাদের বলে কয়ে আসে না। তো যদি এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হই, কিংবা এই যে দুদিন ছুটি রয়েছে মায়ের কাছে তুমি বায়না করতে পারো, কিংবা নিজেই রান্নাঘরে গিয়ে নতুন কিছু একটা রান্না করবে এরকম এক কিছু ভাবলে, সেই সময় ধরো হাত কেটে গেল বা পুড়ে গেল, তো এই যে ছোটোখাটো বিপদ আপদ হলো, সেই সময় আমরা ঠিক কী করব? দেখো আমরা কেউই তো আর প্রফেশনাল

ভাবে ডাক্তার নই, কিন্তু আমাদের সকলেরই কিন্তু প্রাথমিক একটা ধারণা রয়েছে। এবং এই যে চিকিৎসা সম্পর্কে প্রাথমিক একটা ধারণা, একটা বেসিক আইডিয়া যাতে প্রত্যেকটি মানুষের মধ্যে থাকে, সেই জন্যই কিন্তু আজকের দিনটি পালন করা হয়। হ্যাঁ, ওয়ার্ল্ড ফার্স্টের ডে হিসেবে 12ই সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বর মাসের দ্বিতীয় শনিবারটাকে বেছে নেওয়া হয়েছে। এই বিশ্ব প্রাথমিক দিবস বা ফার্স্ট এইড, এই কথাটি আসলে কিন্তু মানে এই বিষয়টি কিন্তু আসলে কোনো একটা সাধারণ ব্যক্তি, তিনি যদি কোনো বিপদে পড়েন বা আহত হন, তাহলে শুরুতেই আমরা কিভাবে তার প্রাথমিক চিকিৎসাটুকু করতে পারি, সেই নিয়ে যে গাইডলাইন, সেই নিয়ে যে বেসিক আইডিয়া, সেই সব কিছুই পাই আমরা এই ফার্স্ট এইড ডের মধ্যে দিয়ে। মানে ফার্স্ট এইড ডে সেলিব্রেশন করার মূল উদ্দেশ্য হলো একটা গাইডলাইন বেঁধে দেওয়া, যা থেকে আমরা কিছুটা গাইডেন্স পাই যে কোনো ব্যক্তি যদি এইরকম একটি পরিস্থিতির শিকার হয়, তাহলে তার পাশে আমরা ঠিক কিভাবে দাঁড়াতে পারি। অন্যদিকে IFRC এর ফার্স্ট এইড গাইডেন্স অনুযায়ী ফার্স্ট এইড কিন্তু কোনো একটা টেকনিক্যাল স্কিল নয়, এটা হলো হিউম্যানিটি, ডিগনিটি এবং কমিউনিটি ট্রাস্টের সঙ্গে যুক্ত একটা মানবিক উদ্যোগ। এখানে বলা হচ্ছে যে জরুরি পরিস্থিতি বা ফার্স্ট এইড, এই ব্যাপারটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। মানে বিপদ কখনো বলে কয়ে আসে না, যে কথাটা আমি তোমাদের বললাম, এবং বিপদের সময় কিন্তু সময়টা আরও বেশি তাড়াতাড়ি চলতে থাকে। তো সেই সময় আমাদের প্রত্যেককে মাথাটা ঠান্ডা রাখতে হবে। এই ধরো হাত কেটে গেল বা কোনো জায়গায় একটু জোরে আঘাত লেগে গেল, সেক্ষেত্রে কি করব, আমাদের প্রত্যেকের বাড়িতে রেফ্রিজারেটর রয়েছে, আমরা দুমদাম চোট পাই, রাস্তাঘাটে পড়ে গেলাম কিংবা কোনো জায়গায় ছ্যাঁকা লাগলো, আমরা কিন্তু তৎক্ষণাৎ বরফ ব্যবহার করে সেই জায়গাটাকে চেপে ধরবো। সেখানে যদি আমরা ঠান্ডা সেঁক দিই, সেটা কিন্তু আমাদের জন্য অনেকটা আরামদায়ক, এবং ক্ষতটা যতটা বৃদ্ধি পেত সেটা কিন্তু অনেকটাই এই প্রাথমিক চিকিৎসার জন্য আমাদের কাছে সেটা বেশ অনেকটাই আরামদায়ক হবে, এবং যতটা ক্ষত হতো সেটা কিন্তু আর হবে না। আবার ধরো কারুর হাত কেটে গেল, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে বা প্রত্যেকের সঙ্গে ব্যান্ডেড এবং তুলো এবং কিছু প্রাথমিক বেসিক ওষুধ, সেগুলো কিন্তু রাখা উচিত, যাতে কারুর হাত কেটে গেল বা হাতে চোট লাগলো আমরা সেগুলো ব্যবহার করতে পারি। তো এই আর কি ছোট ছোট কিছু জিনিস, যেমন নিজের সাজের ব্যাগটি তুমি সঙ্গে রাখতে ভুলো না, সেখানে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রাখো। তো এরকম হঠাৎ আগত বিপদ থেকে নিজেকে এবং নিজের কাছের মানুষদেরকে যদি তুমি সুরক্ষিত রাখতে চাও, তাহলে সাজের গোজের ব্যাগের সঙ্গে সঙ্গে তোমাকে আরও একটি ব্যাগ কিন্তু কাছে রাখতে হবে। হ্যাঁ, যেটাকে ফার্স্ট এইড বক্স বলা হয়ে থাকে। আমরা কিন্তু ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, তখন এই ফার্স্ট এইড বক্স আমাদেরকে বানাতে দেওয়া হতো। আমি জানি এই যে আজকে আড্ডা দিতে দিতে তোমাদের নিশ্চয়ই সেটা মনে পড়ছে। তো তার ভিতর কয়েকটা প্রয়োজনীয় ছোটোখাটো জিনিস রাখতে হবে, যেগুলো বললাম আমি, যেমন কোনো একটা অ্যান্টিসেপ্টিক ক্রিম, কিছু তুলো, ব্যান্ডেড, একটি সাবান, এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু আমরা তার মধ্যে রাখতে পারি। এবং তাহলেই রাস্তাঘাটে যদি আমরা কোনো বিপদের সম্মুখীন হই, বা আমার কাছের কোনো মানুষ কিংবা অপরিচিত কেউ কেউ যদি এরকম বিপদের সম্মুখীন হন, আমরা কাছাকাছি কোনো হসপিটাল পাচ্ছি না, ডাক্তারবাবু নেই, তাহলে সেই সময়টুকু কিন্তু আমরা তার পাশে দাঁড়াতে পারি। এবং সেই সময় তার পাশে দাঁড়ানোটাই হয়তো কোনো কোনো সময় তার জীবনে, তার জীবনকেই ফিরিয়ে দেয় বা অনেক বড় বিপদের হাত থেকে তাকে রক্ষা করে, কে বলতে পারে বলো। তো আমরা এই বিষয় নিয়ে আরও আড্ডা দেব, গল্প বলবো। আমি গল্প করব বলে তো বেশ অনেক কিছু ভেবে এসেছি এবং অনেক রকম গল্পও নিয়ে এসেছি। তবে তার আগে, আমাদের এই ভুবনজোড়া গল্প করবার আগে, আমাদের এই যুববাণীর বন্ধু কৃত্তিকা দাসের কণ্ঠে তোমাদের জন্য আরও একটা গান শুনে নি, তারপর ফিরে আসছি আবারও আজকের আড্ডায়। আর তোমাদের সঙ্গে আড্ডা দিচ্ছি আমি, তোমার যুববাণীর বন্ধু আঁখি। সঙ্গে থাকো, শুনতে থাকো।

গান শুনিয়ে আবারও তোমাদেরকে আজকের আড্ডায় ফিরিয়ে আনলাম। দেখো, জরুরি পরিস্থিতি কখন যে কার এসে যায় সে তো বলা যায় না। এই যে আমি তোমাদের সঙ্গে এতক্ষণ গল্প করছিলাম, গল্প করতে করতে না হঠাৎও কিন্তু আমারও গলাটা শুকিয়ে গেল, এবং তারপর মানে যে কথাটা বলবারই নয় আর কি। দেখো, আমাদেরকে তো মাইক্রোফোন এবং স্টুডিওর সমস্ত আওয়াজ এগুলোকে একটু বাদ দিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে বসতে হয়, তো এরকম সময় কিন্তু আমাদেরকে মানে মাঝে মাঝে ফেস করতে হয়। বা যেমন এখনটাই হচ্ছিল যে আমার কিন্তু খুব জোরে হাঁচি পাচ্ছিল, কিন্তু কি করি, এ তো একটা জরুরি পরিস্থিতি এসে গেছে, আমি তো আর অন এয়ার হয়ে হাঁচির শব্দ শোনাতে পারি না তোমাদেরকে। আমি জানি বন্ধুরা এতে কিছু মনে করবে না, তবে ওই যে বন্ধুদের সঙ্গে গল্পে ব্যাঘাত আমি চাই না, কিন্তু কি করি, এই রকম পরিস্থিতি যদি তোমাদেরও এসে যায়। আমার কাছে যেমন ছোটোখাটো একটু ওষুধ ছিল, কিংবা আমার যে রুমালটা ছিল পরিষ্কার রুমাল, সেটাকে আমি জলে ভিজিয়ে নাকে চেপে ধরলাম কিছুক্ষণ, এবং খানিকটা সুস্থ বোধ করলাম, আবার ফিরে এসে তোমাদের সঙ্গে আড্ডা দিতে পারছি। এরকম ছোট ছোট বিপদ আপদ কিন্তু আমাদের আসতেই থাকে। তুমি জানো যে এই যে এত পলিউশন বেড়ে গেছে, এবং এর জন্য আমাদের মধ্যে মানে অধিকাংশ মানুষেরই কিন্তু এখন ডাস্ট অ্যালার্জি হচ্ছে, এবং তারা রাস্তাঘাটে বেরোলে এবং ধুলোর সম্মুখীন হলেই কিন্তু হাঁচি শুরু হচ্ছে, এবং এই হাঁচি কিন্তু শুধু হাঁচিতেই থেমে থাকছে না, সেখান থেকে অনেকের শ্বাসকষ্ট এবং তার ফলে আরও নানান রকম শরীরে সমস্যা দেখা দিচ্ছে। তো এরকম পরিস্থিতি তো আমাদের সকলের আসতেই পারে, এবং অনেকেই মনে করে যে হাঁচি হচ্ছে, এর জন্য আর কি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যাবে। দেখো, যতক্ষণ পরিস্থিতিটা তোমার কন্ট্রোলে রয়েছে ততক্ষণ যদি ঠিকঠাক করা যায় নিজের মতন করে তাহলে তো ভালো, কিন্তু না পারলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। কিন্তু প্রাথমিকভাবে আমরা কি করতে পারি, প্রাথমিকভাবে আমি যেমনটা বললাম

যে কোনো জায়গায় কেটে গেলে আমরা কিন্তু আমাদের কাছে অ্যান্টিসেপ্টিক কিছু ওষুধ রাখতে পারি, ঠিক তেমনই ধরো রাস্তা দিয়ে যাতায়াত করছো বা কোথাও যাচ্ছ, হঠাৎ করে কুকুরে কামড়ে দিল, এরকম তো হয়েইছে আমাদের, মানে রাস্তা অচেনা জায়গায় আমরা যাচ্ছি, সেখানে কাউকে কোনোভাবে ডগ বাইট করে দিল, সেক্ষেত্রে কি করতে পারি? আমাদের কাছে কিন্তু সবসময় একটা ছোট স্যানিটাইজার বা সাবান রাখতে হবে। হ্যাঁ, কোভিডের পর থেকে আমরা অনেকেই আমাদের সঙ্গে স্যানিটাইজার ক্যারি করি, কিন্তু এটা রাখা কিন্তু অত্যন্ত দরকারি। তো যদি তোমার কাছে কোনো একটা সাবান থাকে, তাহলে এই হঠাৎ করে ডগ বাইট হয়ে গেলে কিংবা কোনো ইনসেক্ট, কোনো পোকা মাকড় কিছু যা কিছু ধরো তোমাকে কামড়ে দিল, তো সেই ক্ষেত্রে কি হবে, তোমার যে ক্ষত স্থানটা সেখানটা ভালো করে সাবান জল দিয়ে তোমাকে ধুয়ে ফেলতে হবে। এই যে তুমি ধুয়ে ফেললে, তাহলে কি হলো, সেই জীবাণু থেকে এবং এই রোগটা যতটা তোমাকে ক্ষতি করতে পারতো তার কিন্তু চান্সটা তুমি অনেকটাই কমিয়ে ফেললে। এবং তারপর ধীরে ধীরে সেখানের আশেপাশে যে সমস্ত কাছাকাছি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র রয়েছে সেখানে তোমাকে যেতে হবে এবং ডাক্তারের পরামর্শ মতো অবশ্যই চিকিৎসা করাতে হবে। কিন্তু এই যে শুরুতেই যেই জিনিসটা, দেখো অনেক কিছুই বলে না যে শুরুতেই যদি থামিয়ে দেওয়া যায় বা শুরুতেই যদি কিছুটা হ্রাস টানা যায় তাহলে হয়তো ব্যাপারটা এতটা বাড়ে না, আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রেও বা আমাদের শরীরের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই। এছাড়াও ধরো আমাদের মধ্যে অনেকেরই কিন্তু শ্বাসকষ্ট হয় বা কোথাও কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে কিন্তু কোনো ব্যক্তি কোনোভাবে আক্রান্ত হলেন, তাহলে তার রক্তপাত যেমনটা হয় তেমন কিন্তু শ্বাসকষ্টও হয়। তো এই সময় আমরা ঠিক কী করব? এই সময়ে এক তো আমাদেরকে মানে যেমনটা আমি শুরুতেই বললাম যে আমরা কেউ পেশাদার চিকিৎসক নই, কিন্তু আমরা প্রত্যেকেই তো মানুষ হিসেবে একেবারেই মানে নিজেদেরকে 100-100 দিয়ে থাকি, একটু কমঝম দিলেও মানে আমরা মানুষ হিসেবে তো প্রত্যেকেই মানবিক। তো আমরা পেশাদার চিকিৎসক না হলেও মানুষের মানবিকতায় কিন্তু কোনো রকম খামতি রাখলে চলবে না। রাস্তায় কোনো মানুষ বিপদে পড়েছেন বা তার হঠাৎ করে কোনো রকম শরীর খারাপ হয়েছে, অসুস্থ হয়ে পড়েছেন তিনি, এই আমাদের তো এখন মানে সারা বছরই প্রচণ্ড রোদ্দুর এবং গ্রীষ্মকালটার সময় মানে জুন জুলাই এই সময়টা আমরা কিন্তু রাস্তাঘাটে যখন বেরিয়েছি তখন কিন্তু প্রায় প্রত্যেক দিনই দেখেছি যে এই প্রচণ্ড তাপদাহে মানে হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে পড়েছেন, যারা স্কুল যাচ্ছে, যারা কলেজ যাচ্ছে, বাসে ট্রেনে ট্রামে ট্রাভেল করছে, তারা প্রত্যেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু আমরা সেই সময় নিজেদেরকে বাঁচিয়ে রেখেছি বা অন্যদের পাশেও দাঁড়িয়েছি। কিভাবে দাঁড়িয়েছি তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এই প্রচণ্ড তাপপ্রবাহে যদি আমাদের শরীর খারাপ করে সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের সঙ্গে ঠান্ডা জল, ওয়ারেস এই জাতীয় জিনিসগুলো রাখবো, এবং তাতে করে কি হবে, শরীরে একটু অস্বস্তি দেখা দিলে আমরা সঙ্গে সঙ্গে যদি অল্প অল্প করে জল পান করি, সেটা ওয়ারেস হোক কিংবা এমনি জল হোক বা লেবুর জল হোক কিংবা চোখে মুখে যে ব্যক্তির অত্যন্ত গরমে রোদ্রে শরীরে কষ্ট হচ্ছে এরকম কারুর হয়, মানে সানস্ট্রোক হওয়ার আগে যদি কারুর এই ধরনের কিছু সিমটমস দেখা যায় আমরা যদি দেখে বুঝতে পারি, তাহলে কিন্তু তার পাশে গিয়ে আমরা দাঁড়াবো, নিজের ব্যাগ থেকে যে জলের বোতলটা রয়েছে সেটা তার কাছে এগিয়ে দিতে হবে, কিছুই নয় তার পাশে দাঁড়াবো, তাকে একটু সাহস দেবো, চোখে মুখে একটু জল দিয়ে একটু ফাঁকায় যেখানে হাওয়া বাতাস খেলবে সেরকম জায়গায় তাকে একটু বসালাম, তাকে আশ্বাস দিলাম যে না কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। এই যে কিছু হয়নি সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস করো বন্ধুরা, এই মানে কোনো ডাক্তার প্রেসক্রিপশনে হয়তো এই ওষুধটা প্রেসক্রাইব করেন না, কিন্তু এই যে কথাটার, এই যে পাশে বসা, এই যে হাতে হাত ধরে বলা যে কিছু হবে না, তুমি সুস্থ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, এটা কিন্তু কোনো অ্যান্টিসেপ্টিকের চেয়ে কম কাজ করে না, মনের জোর বড় জোর। তো আমাদের সেটুকুই করতে হবে, একটু মানবিক হতে হবে এবং আপদকালীন সময় বা বিপদগ্রস্ত কোনো মানুষ যিনি ভুক্তভোগী তার প্যানিককে আরও বাড়িয়ে না দিয়ে তার পাশে গিয়ে একটু দাঁড়াতে হবে, এবং যে কথাগুলো বললাম ছোটোখাটো কিছু বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। অবশ্যই আমাদের প্রত্যেককে একটি ফার্স্ট এড কিট ক্যারি করতে হবে, তার মধ্যে আমি একটু আগেই তোমাদেরকে বললাম এবং তোমরা সকলেই জানো যে তোমরা যখন স্কুলেতেও ফার্স্ট এড বক্স বানাতে তার ভিতরে ব্যান্ডেড, তুলো, গজ, কিছু অ্যান্টিসেপ্টিক ক্রিম, বেদনানাশক কিছু ওষুধ হয় যেগুলো আমরা চটপট পেয়ে যাই ওষুধের দোকান থেকে, সেগুলোও রাখতে পারো। দেখবে আমরা যখন কোথাও বেড়াতে যাই বা ঘুরতে যাই আমরা কিন্তু সমস্ত রকম জিনিসকে স্টোর করে নিয়ে যাই যে বাইরে যাচ্ছি সব কিছু ঠিকঠাক পাবো কি পাবো না, এরকম একটা ভাবনা চিন্তা আমাদের মনে চলতে থাকে এবং তার ফলে আমরা কি করি, ঘুমের ওষুধ, জ্বরের ওষুধ, পেটে লাগার ওষুধ, সমস্ত রকম কিছু মানে
পুরো একদম প্রিভেনশন নিয়ে নিয়ে একটা রোগ আমাদেরকে যাতে ছুতে না পারে, বেড়াতে যাওয়াটা যাতে কোনো রকমভাবে মাটি না হয়, ওই কটা দিন যাতে আনন্দে খুশিতে থাকতে পারি, এরকম একটা ভাবনা চিন্তা আমাদের মনে চলে বলে আমরা কিন্তু যখন বাইরে যাই তখন কিন্তু এই সমস্ত জিনিস একদম গুছিয়ে নিয়ে যাই। তাহলে তখন যদি আমরা এই কাজটা করি তাহলে রোজ

খরচের ক্ষেত্রে কেন নয় বলো তো? রোজ যখন বাইরে বেরোচ্ছি, ঠিক যেমনভাবে আমরা জলের বোতল, টিফিন বক্স এগুলোকে নেব, তেমনই একটা ছোট্ট ব্যাগ রাখবো বা একটা ছোট্ট বক্স রাখবো, যার মধ্যে দরকারি কিছু প্রয়োজনীয় সামগ্রী যেগুলো বললাম তার মধ্যে ছোট ছোট কিছু জিনিসপত্র রেখে দেবো এবং সেগুলোকে আমরা ক্যারি করবো। আমরা তো দিনরাত যখনই কোথাও যাচ্ছি একটা বড় ব্যাগ সঙ্গে সঙ্গে নিজেদের নিয়ে যাচ্ছি এবং তার মধ্যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় দুই জিনিসেই ভর্তি থাকছে। তাহলে সেই ব্যাগের কোনো একটা কোনায় যদি একটা ফার্স্ট এড বক্স রাখা যায় কি ক্ষতি বলো? ক্ষতি তো নয়, উল্টে লাভই, তাই না? তো এই নিয়ে গল্প আমাদের চলতেই থাকবে, থামবেই না। তবে আপাতত তোমাদেরকে যুববাণীর শিল্পী বন্ধুর কণ্ঠে আরও একটা গান শুনিয়ে দিই, সঙ্গে থাকো, শুনতে থাকো।

দেখো, প্রথম সবকিছু কিন্তু আমাদের বেশ মনে থাকে, মানে এই যে মল্লিকা বনে যখন প্রথম কলি ফুটেছে, ঠিক সেটা সেই ব্যাপারটা যেমন মনে রয়েছে আমাদের, বাড়িতে যাদের ছোট ছোট আত্মীয় স্বজন রয়েছে, মানে বাড়িতে যাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু তারা যখন প্রথম হাঁটা চলা করে কিংবা যখন খেলাধুলা করছে, সেই বিষয়টা কিন্তু আমাদের সকলেরই মনে থাকে। কিন্তু এই যে তারা যখন সবে সবে হাঁটতে চলতে শিখছে বা খেলা করছে,

তখন কিন্তু তারা জানেই না যে কি বিপদ তাদের জন্য অপেক্ষা করছে। তো তারা কিন্তু পড়ে যাচ্ছে, হাত পা কেটে যাচ্ছে, ছড়ে যাচ্ছে, কখনো কখনো গরম জিনিসে হাত দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে হাতে ফোস্কা পড়ে যাচ্ছে। তো সেই ব্যাপারগুলো যদি হয়, মানে সেরকম বিপদের যদি আমরা সম্মুখীন হই, তাহলে আমাদের ঠিক কি করা উচিত? হ্যাঁ, প্রথমত একেবারেই হাউমাউ করে কান্নাকাটি করবার একদমই উচিত নেই, উচিত নয় আর কি। মানে আমাদেরকে সেই স্থানটা শনাক্ত করতে হবে যে কোন জায়গায় গিয়ে বাচ্চাটি বারবার পড়ে যাচ্ছে বা কোন জায়গায় গিয়ে তার লাগছে, কেন এরকমটা হচ্ছে। তো সেই জায়গাগুলোকে আমাদেরকে, মানে যেখানটা বিপজ্জনক আর কি, সেই জায়গাগুলোকে প্রথমে খুঁজে আমাদেরকে বের করতে হবে। প্রথমেই কি করতে হবে, না ছোটো বাচ্চারা তো জানে না তাদেরকে কোন দিকে যেতে হবে কোন দিকে নয়, তো সেই ডাইরেকশনটা কিন্তু আমাদেরকেই দিতে হবে। এবং আমাদের কাছে ওই যে ছোট ছোট কিছু জিনিস, ছোট ছোট কিছু ওষুধ, অ্যান্টিসেপটিক, তারপর তুলো, গজ, এগুলো রাখতে হবে, যাতে কেটে ছড়ে গেলে আমরা সেই জায়গাটা তৎক্ষণাৎ ক্ষতস্থানটাকে নিরাময় করে দিতে পারি। তাতে কি হবে, রোগ তো আর মানে বাড়বেই না, মানে বিপদ আর তো বাড়বেই না, ওখানেই থেমে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমারও একটা ধারণা তৈরি হবে, এবং পরে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে বা কারুর এই ধরনের কিছু ঘটনা ঘটে, সেক্ষেত্রে কিন্তু তুমি জানবে যে এই ওষুধটা দিলে এইভাবে কাজ করবে, কিংবা এই এই রকম চোট লেগেছে এতে তো এটা করতেই পারি আমরা। অনেকেই দেখবে যে হাতে ফোস্কা পড়ে গেলে, মানে রান্না করতে করতে, আজকেই ধরো না আমাকে যারা শুনছে, আমার প্রিয় বন্ধুরা, তারা তো আজকে শনি রবিবার বাজার যাওয়া ইতি, মানে বাজারে গিয়ে কি কি আনবে এটা নিশ্চয়ই ভাবনা চিন্তা করে ফেলেছে। তো যখন রান্না করতে যাবে, তখন যদি অন্য মনস্ক হয়ে হাতে ছাকা লেগে যায়, হাতটা পুড়ে যায়, কিংবা ফোস্কা পড়ে যায়, তখন কি করবে? সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু ওই যে পুড়ে যাওয়া বা জ্বলে যাওয়া জায়গায় ক্ষতস্থানে যে ওষুধগুলো লাগালে খুবই আরাম লাগবে বা সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে নিরাময় করা যাবে, সেরকম একটা ছোটোখাটো ওষুধ তোমাদের সঙ্গে রাখতে হবে। এবং ক্ষতস্থানে তোমরা কিন্তু জল লাগাবে না, তার পরিবর্তে বরফের ব্যবহার করতে পারো। দেখো, প্রথম থেকেই যে কথাটা বলছি যে এই এই যে একটা প্রাথমিক চিকিৎসার ধারণা নিজেদের মধ্যে তৈরি করতে গেলে আমাদেরকে কিন্তু চিকিৎসক হয়ে যেতে হবে, সেরকম কোনো একটা ব্যাপার নয়। আমাদের সকলের কাছে মুঠোফোন রয়েছে, আমরা এখন খুব সহজেই পুরো জগতের সঙ্গে তাড়াতাড়ি যুক্ত হতে পারি। আমাদের যা কিছু জানার, যা কিছু জিজ্ঞাসাবাদ করার, সব কিছু একটা স্ক্রলিংয়ের মাধ্যমে করতে পারি। তাহলে কেন সেটা আমরা ভালো কাজে লাগাবো না বলো তো? আমরা ইন্টারনেটে সার্চ করে, কিংবা আমরা তো সকলেই একটা বেসিক এডুকেশন সকলের রয়েছে, তো সেই ধারণার উপর দাঁড়িয়ে আমরা কিন্তু ছোট্ট ছোট্ট কিছু পদক্ষেপ নিতেই পারি, যেই পদক্ষেপগুলো এই বড় বড় বিপদের হাত থেকে আমাদের এবং আমাদের কাছের মানুষদেরকে খুব সহজেই সুরক্ষিত করতে পারবে। তো আজকে ঠিক এরকমই একটা দিন, আজকে ওয়ার্ল্ড ফার্স্ট এড ডে। এবার বলি যে তার এবারের থিমটা কি। দেখো, ওয়ার্ল্ড ফার্স্ট এড ডে 2026 অর্থাৎ এবারের থিম হলো ফার্স্ট এড ইন মাইগ্রেটরি এরিয়া। মানে হচ্ছে যে যেখানে দুর্গ, মানে যে সমস্ত জায়গায় মানুষ বিভিন্ন দুর্যোগে পড়েন, বেসিক্যালি এই যে আইডিয়াটা, মানে প্রাথমিক চিকিৎসার ধারণাটা, এটা কোথা থেকে এলো সেই গল্পটা তোমাদেরকে একটু বলে দিই। যে আগে তো যুদ্ধক্ষেত্রেই মানুষের বেশ অনেকটা সময় কেটে যেত, বা বছরের পর বছর সকলেই যুদ্ধক্ষেত্রে থাকতেন, তো যুদ্ধক্ষেত্রে সকলেই আহত হতেন, তো যুদ্ধক্ষেত্রে যে সেবা শুশ্রূষা, সেইখান থেকেই কিন্তু এই প্রাথমিক চিকিৎসার ধারণা আসেন। যে যুদ্ধক্ষেত্রে একটা যে সমস্ত মানুষেরা যুদ্ধে গেলেন, আহত হলেন, তাদের কিন্তু তৎক্ষণাৎই চিকিৎসা করা হতো, এবং সেই এলাকায় তখন কি হলো, কিছু মানুষজন এসে বসলেন বা কিছু মানুষজন সেখানে রইলেন, যারা ওই যুদ্ধক্ষেত্রের মানুষদেরকে পরিষেবা দেবেন বা তাদেরকে সেবা শুশ্রূষা করবেন। এখনো কিন্তু আমরা এরকম দেখতেই পাই, তাই না? যখনই এখনো কোনো বড় মেলা হয়, তোমরা দেখবে একটা করে স্টল রাখা থাকে, একটা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়ে থাকে, সেখানে হয়তো মানে প্রফেশনাল কোনো রকম ডাক্তারবাবু না থাকলেও মোটামুটি যাদের ধারণা রয়েছেন তারা, কিংবা কিছু বেসিক ওষুধ স্প্রে এই সমস্ত থাকে, যাতে ধরো মেলায় ঘুরতে ঘুরতে বা নাগরদোলা চড়তে গিয়ে তোমার কাঁধে একটু মোচড় লেগে গেল, হাঁটুতে একটু চোট পেলে, তখন তোমাকে একদম ভেঙে পড়তে হবে না। তুমি যদি সেই স্টলগুলোতে যাও এবং সেখানে গিয়ে প্রাথমিক চিকিৎসা করাও, তাহলে আবার বন্ধুর হাত ধরে নাগরদোলায় চড়তে পারবে এবং মেলাটায় বাকি সময় মন দিয়ে ঘুরতে পারবে। তো আমাদের এই গল্প চলতেই থাকবে, কিন্তু সময়ে যে একদম আমাদেরকে চোখ রাঙাচ্ছে, মানে বলছে যে গল্পের মাঝে মাঝে এবার একটু করে গানও শোনাও। গান তো শুনছি, তবে আমি শুধু তোমাদের সঙ্গে আড্ডা দেব না, আমাদের যুববাণীর শিল্পী বন্ধুও আজকের সকালটা তোমাদেরকে নানান রকম গান শোনাচ্ছে। এবার পালা তারই কণ্ঠে, মানে কৃত্তিকা দাসের কণ্ঠে তোমাদের আরও একটি গান শুনিয়ে দেওয়ার। ফিরে আসছি গানের ওপারে, সঙ্গে থাকো, শুনতে থাকো যুববাণী।

0: ফিরেলাম গানের পর। তোমরা শুনছো যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, সঙ্গে রয়েছি আমি তোমার যুববাণীর বন্ধু আঁখি। আর আজকে সকাল থেকে বেশ খানিকটাক্ষণ আমরা তো অনেক কিছু গল্প করলাম, আমি তোমাদেরকে অনেক কিছু বললাম, তবে এবার তোমরা শুনে নাও যে যুববাণীর বন্ধুরা তোমাদেরকে কি বলছে, মানে সেপ্টেম্বর মাসের বলতে চাই এর বিষয় ঠিক কি।
1: আচ্ছা, তোমার কি মনে পড়ে শেষ কবে নিজের কোনো ভুলের জন্য কারো কাছে ক্ষমা চেয়েছিলে? বা মনে পড়ে সেই রাতের কথা যখন গোটা পৃথিবী ভুল বুঝছিল, তখন শুধু একটা মানুষ বলেছিল, ভয় নেই, পড়ে গিয়েই তো মানুষ হাঁটতে শেখে। সব শিক্ষক কি ব্ল্যাকবোর্ডের চকের দাগ কেটে নামতা শেখান? একদমই না। আমাদের জীবনের সবচেয়ে দামি শিক্ষাটা অনেক সময় কোনো ক্লাস

বাথরুম দেয় না। হতে পারে সেটা মধ্যরাতে ট্রেনের সহযাত্রীর ফেলে যাওয়া এক টুকরো দীর্ঘ নিঃশ্বাস, কিংবা রাস্তায় চা বেচতে বেচতে হাসি মুখে বেঁচে থাকার পাঠ দেওয়া সেই মানুষটা, কিংবা হয়তো তোমার মা, যিনি নিজের খিদে লুকিয়ে তোমাকে খাইয়ে নিঃশব্দে শিখিয়েছিলেন আত্মত্যাগের সংজ্ঞা। শিক্ষক আসলে না কোনো পেশা নয়, শিক্ষক হলো জীবনের এমন একটা মোড় যিনি তোমাকে কখনো হাত ধরে হাঁটতে শেখান, কখনো বা এগিয়ে চলার পথ দেখিয়ে দেন। আর এই সেপ্টেম্বরের আমেজে আমরা খুঁজছি সেই মানুষটিকে যার একটা কথা বা আচরণ তোমার জীবনের গতিপথ ঘুরিয়ে দিয়েছিল, আর তার দেওয়া বড় শিক্ষাটার গল্প আমাদের লিখে পাঠাও। কলমে রূপ নিক সেপ্টেম্বর মাসের বলতে চাই এর বিষয়ে জীবনের পাঠ। অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের, সরাসরি মেইল করতে পারো আমাদের মেল আইডি jubobanikolkata@gmail.com। আমাদের ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। লেখা পাঠানোর শেষ তারিখ 20 সেপ্টেম্বর 2026। দেরি করো না, ঝটপট লিখে পাঠিয়ে দাও। আরও একবার বলে দিই আমাদের সেপ্টেম্বর মাসের বলতে চাই এর বিষয় জীবনের পাঠ। একেবারেই দেরি করো না, ঝটপট কাগজ কলম নিয়ে বসে পড়ো আজকেই লিখতে। আর যেমনটা বলছিলাম যে যে জীবনে মানে আমাদের তো রাস্তাঘাটে বেরোলে বিপদ কখন আসবে তা তো আমরা কেউই জানি না, বলে কয়ে তো আসে না। তো আমাদের জীবনের সর্বক্ষেত্রেই আমাদেরকে বিভিন্ন পরিস্থিতির মোকাবিলা করবার জন্য মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত থাকতেই হবে, এবং তার জন্য নিজেদের সঙ্গে ছোট্ট ছোট্ট কিছু ফার্স্ট এড কিট আমাদেরকে ক্যারি করতে হবে, নিজেদের কিছু অভ্যাস বদলাতে হবে, নিজেদের আরও একটু মানবিক হতে হবে। এবং যে ব্যক্তি এই রকম পরিস্থিতির শিকার হয়েছেন সর্বোপরি তার পাশে একজন মানুষ হিসেবে কিন্তু দাঁড়াতে হবে। আর যেতে যেতে তোমাদের জন্য কথায় কথায় আজকে এই বিষয়ের উপর রইল একটি ছোট্ট গল্প। গল্পটা কিন্তু খুবই সুন্দর একটি গল্প। তো এই গল্পটা একটা ছোট্ট মেয়েকে নিয়ে। তো সেই মেয়েটা একদিন একটা বড় বিপদে পড়েছিল তার গ্রামের কিছু মানুষজন। বিপদ বলতে রাস্তা দিয়ে তার বন্ধুরাই সাইকেল চালিয়ে ফিরছিল, তো হঠাৎই তার বন্ধু পড়ে যায়। যেমন হয় গ্রামের ব্যাপার স্যাপার, সেখানে কেউ অত ওষুধ ডাক্তার এই সমস্ত কিছুর প্রতি কেউই অতটা ওয়াকিবহল ছিল না। তো মেয়েটি কিন্তু তার একটা অদ্ভুত অভ্যাস ছিল, সে সব সময় নিজের কাছে কিছু ওষুধ, কিছু অ্যান্টিসেপটিক বা যেগুলো খুব সহজেই প্রাথমিক চিকিৎসা কেন্দ্র থেকে পাওয়া যায় সেগুলো সে যখনই তার কোনো অসুখ বিসুখ হতো প্রাথমিক চিকিৎসা ক্ষেত্রে সে যখনই তার বাবা মায়ের সঙ্গে যেত, তার এক অদ্ভুত অভ্যাস ছিল। হয় না, অনেকেরই, কেউ টিকিট কালেক্ট করেন, কেউ অন্য কোনো জিনিস সংগ্রহ করে রাখেন। তো মেয়েটি কী করতো, সব সময় যখন প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে যেত তখনই সেখান থেকে কিছু ওষুধ যেগুলো ওখানে বিনা পয়সাতেই প্রায় পাওয়া যায় সেগুলো সে সংগ্রহ করতো, এবং সংগ্রহ করে কিন্তু সব সময় নিজের কাছেই রাখতো। সেটা স্কুলে যাওয়া আসা হোক, পড়তে যাওয়াই হোক, বা যেখানে যেত সবসময় এই ছোট্ট ব্যাগটি তার সঙ্গে থাকতো এবং ওষুধপত্রগুলোও তার সঙ্গে থাকতো, তার অন্যান্য সামগ্রীর সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু থাকতো। তো একদিন হঠাৎই সে স্কুল থেকে ফিরছিল এবং তার বন্ধুরা যারা তাকে রাস্তায় রাগাতে রাগাতে আসছিল এই রকম একটা ব্যাগ সবসময় নিজের কাছে রাখার জন্য, তারা সকলেই তাকে ডাক্তার ডাক্তার বলতো। হ্যাঁ, মজা করেই বলতো, কিন্তু সবসময় সেই ডাক্তার বলার সুরটা কিন্তু ঠিকঠাক থাকতো না। অনেক সময় মেয়েটিকে সেটা সেই বিষয়টা আঘাতও দিত, কিন্তু মেয়েটি কিচ্ছু বলতো না, সে ব্যাগটিকে তার সঙ্গেই রাখতো এবং অত্যন্ত প্রিয় ছিল তার সেই ব্যক্তি তার কাছে। তো এরকমই একদিন হঠাৎ করে সেই ছেলেগুলি যখন রাস্তা দিয়ে ফিরছিল তখন সাইকেল চালাতে গিয়ে পড়ে যায়। গ্রামের ব্যাপার স্যাপার, যথারীতি কাছে কোনো প্রাথমিক চিকিৎসা কেন্দ্র নেই, খুব একটা কাছে মানুষজনও নেই, যারা রয়েছেন তারা সেই মুহূর্তে কী করবেন বুঝতে পারছেন না। পা কেটে গিয়ে গলগল করে রক্ত বেরোতে থাকে দুটি বাচ্চার। তখন কিন্তু সেই মেয়েটি দৌড়ে আসেন এবং তার কাছে থাকা সেই যে ফার্স্ট এড ব্যাগটা যেখানে সে নানান রকম ওষুধ সংগ্রহ করে রেখেছিল সেখান থেকে সাবান বের করে প্রথমে তাদের পা ধুয়ে দেয়, তারপর মলম লাগিয়ে তাদের সেবা শুশ্রূষা করে। এভাবেই ছোট্ট ছেলে দুটি সুস্থ হয়ে ওঠে এবং তারা বোঝে যে নিজেদের সঙ্গে একটা এরকমই ব্যাগ রাখা, মানে এরকম একটা ফার্স্ট এড কিট যদি আমরা সকলেই নিজেদের কাছে রাখি তাহলে কিন্তু অনাগত বিপদ থেকে আমরা নিজেদেরকে নিজেরাই রক্ষা করতে পারবো। আর যেতে যেতে আজকের দিনে তোমাদেরকে একটা কথাই বলতে পারি যে দেখো, এই যে আমরা আজকে ওয়ার্ল্ড ফার্স্ট এড ডে উদযাপন করছি, সেলিব্রেশন করছি, এটা কিন্তু শুধুমাত্র কোনো উৎসবের

নজরুলগীতি শুনলেন মৌমিতা রায়ের কণ্ঠে আকাশবাণী কলকাতা। শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ কিছু অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন লোকগীতি শরণ কুমার মজুমদারের কণ্ঠে।

লোকগীতি শুনলেন শরণ কুমার মজুমদারের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি এবং ইডাব্লিউএস কোনো একটা ক্যাটেগরিতে সুযোগ দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পরীক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, চলতি নিয়োগ প্রক্রিয়া মামলার ফলাফলের ওপর নির্ভর করবে। এর ফলে স্কুল সার্ভিস কমিশনের নবম, দশম ও একাদশ শ্রেণীর নিয়োগে নতুন করে জটিলতার সৃষ্টি হবে কিনা সে ব্যাপারে আশঙ্কা দেখা দিয়েছে। উল্লেখ্য, বেশ কিছু পরীক্ষার্থী মামলা করেছিলেন যাদের ওবিসি এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া দুটি শংসাপত্রই রয়েছে। ওবিসি সংরক্ষণ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের ফলে বহু পরীক্ষার্থী সমস্যায় পড়েছেন, তাদের ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে। এই পরিস্থিতিতে তাদের আর্থিকভাবে পিছিয়ে পড়া ক্যাটেগরি হিসেবে সুযোগ দেওয়ার দাবি জানিয়ে স্কুল সার্ভিস কমিশনের দ্বারস্থ হয়েছিলেন তারা, কিন্তু এখনও পর্যন্ত সেই আবেদন গ্রহণ করা হয়নি। প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে কর্মরত যে শিক্ষকরা টেট উত্তীর্ণ নন তাদের পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। শিক্ষা দপ্তর গতকাল স্কুল সার্ভিস কমিশন ও প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই মর্মে চিঠি পাঠায়। গত বছরই সুপ্রিম কোর্ট ওই শিক্ষকদের ক্ষেত্রে টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক বলে এক রায় জানিয়েছিল। শিক্ষা দপ্তর জানিয়েছে, 2028-এর 31 আগস্টের মধ্যে কর্মরত শিক্ষকদের টেট উত্তীর্ণ হতে হবে। এর জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ ও স্কুল সার্ভিস কমিশনকে প্রয়োজনীয় প্রস্তুতি ও পরীক্ষার সূচি তৈরির নির্দেশ দিয়েছে দপ্তর। এদিকে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে শিক্ষক সংগঠনগুলির একাংশ। সুরেন্দ্রনাথ আইন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদী তারান্নুমকে দীর্ঘক্ষণ ঘেরাও এবং অবশেষে তার পদত্যাগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। উপস্থিতির হার কম থাকা সত্ত্বেও পরীক্ষায় বসতে দেওয়ার দাবিতে পড়ুয়ারা বৃহস্পতিবার বেলা 2 থেকে তাকে ঘেরাও করে রাখেন। টানা 23 ঘণ্টা ঘেরাও চলার পর গতকাল দুপুরে পদত্যাগপত্র পেশ করেন তারান্নুম। পরে উপাধ্যক্ষের ইমেল পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। তার এই সিদ্ধান্তে উল্লসিত পড়ুয়ারা কলেজে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করেন বলেও জানা গেছে। এদিকে উপাধ্যক্ষ অভিযোগ করেছেন, তাকে জোর করে পদত্যাগপত্রে সই করানো হয়। প্রায় 2 দিন তাকে অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছিল, এমনকি জলও দেওয়া হয়নি। তিনি এ ব্যাপারে তদন্তের জন্য শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানান। অন্যদিকে কলেজ পরিচালন সমিতির সভাপতি বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী বলেছেন, বার কাউন্সিল নিয়ম অনুযায়ী সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 70% হাজিরা না থাকলে পরীক্ষায় বসতে দেওয়া যায় না। তবে কলেজে হাজিরার কোনো রেজিস্ট্রারি নেই, নিয়মিত ক্লাসও হয় না, এমনকি ভারপ্রাপ্ত শিক্ষিকাও অনিয়মিতভাবে কলেজে ঢোকেন, সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা কোথায় হাজিরা দেবে সেই প্রশ্ন তুলেছেন তিনি। কুটা, ওয়েবকুটা, আবুটার মতো অধ্যাপক সংগঠন ও সমিতিগুলি উপাধ্যক্ষকে এভাবে ঘেরাও করে রাখা ও হেনস্থার তীব্র প্রতিবাদ জানিয়েছে। পশ্চিমবঙ্গে 2টি বিধানসভা আসনে উপনির্বাচনের জন্য কংগ্রেস প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে দলের প্রার্থী হচ্ছেন ভূমি আন্দোলনের নেতা মিলন প্রধান। অন্যদিকে মুর্শিদাবাদের রেজিনগরে জেলা পরিষদের বিরোধী দলনেতা আবদুল্লাহিল কাফিকে প্রার্থী করা হয়েছে। উল্লেখ্য, আগামী 6 অক্টোবর ওই 2 আসনে ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার কাজ চলেছে, গণনা অক্টোবরের 9 তারিখে। এদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম উপনির্বাচনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে প্রার্থী হলে তাঁরা তাকে সমর্থন করবেন বলে বিধানসভার বিরোধী দলনেতা তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন। নতুন দিল্লিতে গতকাল নির্বাচন কমিশনের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে বিমানবন্দরে তিনি সাংবাদিকদের একথা বলেন।
1: মমতা বন্দ্যোপাধ্যায় যদি নন্দীগ্রামে বাই ইলেকশনে দাঁড়ান, আমাদের প্রার্থী মোরাললেস ফাইনালাইজ। যদি আমাদের প্রার্থী ঘোষণার পরও যদি দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করব।
0: তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল প্রতীকে কার দখলে থাকবে তা চূড়ান্ত করতে নির্বাচন কমিশন আজ ওই দলের দুপক্ষের সঙ্গে বৈঠকে বসতে চলেছে। আইআইডিএম এ সকাল 11টায় ঋতব্রত গোষ্ঠীকে সময় দেওয়া হয়েছে। বেলা 12টায়

সময় দেওয়া হয়েছে কালীঘাট তৃণমূল বা মমতা ব্যানার্জী শিবিরকে। সোমনাথ স্বাভিমান পর্বের অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায় বিশেষ ট্রেনে সোমনাথ যাত্রার ব্যবস্থা করা হয়েছে। আজ বেলা 12টা নাগাদ কলকাতা স্টেশন থেকে এই ট্রেন যাত্রার সূচনা করবেন পর্যটন মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ। ট্রেনটি আজ রওনা হয়ে সোমনাথে পৌঁছবে 14ই সেপ্টেম্বর সোমবার। বিশিষ্ট কবি, সাহিত্যিক, অনুবাদক কেতকী কুশারী ডাইসন প্রয়াত গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের কিডলিংটনে তার জীবনাবসান হয়। বয়স হয়েছিল 86 বছর। রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পোর সম্পর্কে তার লেখা বই বিশেষ জনপ্রিয় হয়েছিল। অসামান্য সাহিত্যকৃতির জন্য কেতকী কুশারী 2 বার আনন্দ পুরস্কার পেয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর বেলা 12:30।

0: reviewed cooperation in trade, defence and security and capacity building. The talks also covered regional and global issues. The Prime Minister also met Malaysian Prime Minister Anwar Ibrahim. The two leaders reviewed trade, investment, defence, security and people-to-people ties. Later today, the Prime Minister is scheduled to hold bilateral talks with Chinese President Xi Jinping. And with that, we end this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী তাপস মিত্র।

এতক্ষণ তাপস মিত্রর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9ই সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25শে আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল। পরবর্তী অনুষ্ঠান উর্বশী, উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত, শুনতে ভুলবেন না। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণী সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা এখন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শুনবেন মিলি ছবি থেকে গান, প্রথম শিল্পী লতা মঙ্গেশকর।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আজ এ পর্যন্তই। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে একটু পরেই শুনবেন খেলার খবর।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত মহিলাদের জুনিয়র এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারত আগামীকাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে। মার্কিন ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আজ রাতে আরিনা সাবালেঙ্কা কাজাকস্তানের এলিনা রিবাকিনার মুখোমুখি হবেন। আসছি বিস্তারিত খবরে। দক্ষিণ কোরিয়াকে 5-1 গোলে হারিয়ে ভারত মহিলাদের জুনিয়র এশিয়া কাপ হকি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে। চীনের হালানবার সিটিতে আজ সেমিফাইনাল ম্যাচে ভারতের হয়ে সুপ্রিয়া হ্যাট্রিক করেছেন। অপর দুটি গোল করেছেন মধু সিদার ও সুখবীর কাউর। দক্ষিণ কোরিয়ার হয়ে একমাত্র গোলটি করেছেন ইউরি জিয়ং। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগামীকাল থেকে শুরু হবে ভারত আফগানিস্তানের 3 ম্যাচের টি-20 সিরিজ। খেলা শুরু হবে সন্ধে 7টায়। এই স্টেডিয়ামেই সিরিজের 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আফগানিস্তানের বিরুদ্ধে এর আগে 9টি টি-20 ম্যাচ খেলে 8টিতেই জয় পেয়েছে ভারত। 1টি ম্যাচ কোনো ফলাফল ছাড়াই শেষ হয়। নিউ চণ্ডীগড়ে আজ মহিলাদের প্রথম টি-20 ম্যাচে ভারতীয় এ দল অস্ট্রেলিয়ার সামনে 118 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। টসে জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ভারত 19 ওভারে সবকটি উইকেট হারিয়ে 117 রান তোলে।

বার্মিংহামের এজবাস্টনে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে পাকিস্তানকে হারানোর ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতের আরও কিছুটা কাছাকাছি পৌঁছেছে ইংল্যান্ড। নয় দলের এই তালিকায় ইংল্যান্ড শীর্ষস্থানেই রয়েছে। WTCর তালিকায় অস্ট্রেলিয়া শীর্ষস্থান ধরে রেখেছে, দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় এবং ঠিক তাদের পরেই রয়েছে নিউজিল্যান্ড। ভারতকে পেছনে ফেলে বাংলাদেশ চতুর্থ স্থানে রয়েছে। পয়েন্ট তালিকায় শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ যথাক্রমে সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে। শীর্ষ দুটি দল 9-13 জুনে হতে চলা WTC ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। এশিয়া কাপ মহিলা টি-20 ক্রিকেটের ফাইনালে আগামীকাল দুবাইয়ে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। গতরাতে পাকিস্তানকে 4 উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় শ্রীলঙ্কা। 131 রানে জয়ের লক্ষ্য তারা করতে নেমে শ্রীলঙ্কা 18.4 ওভারে 6 উইকেট হারিয়ে 134 রান তুলে জয় নিশ্চিত করে। এর আগে প্রথমে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 130 রান করেছিল। পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা 47 রান করার পাশাপাশি 4টি উইকেট নিলেও দলকে জয় এনে দিতে পারেননি। তবে তাকেই প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। 7বারের চ্যাম্পিয়ন ভারত গ্রুপ পর্বে 3টি জয় নিয়ে শীর্ষে ছিল। সেমিফাইনালে বাংলাদেশকে 40 রানে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। উল্লেখ্য, 2024 সালের এশিয়া কাপের ফাইনালেও ভারতের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচে ভারতকে হারিয়ে প্রথমবার এশিয়া কাপ জেতে শ্রীলঙ্কা। মার্কিন ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আজ রাতে বর্তমান চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা এলেনা রিবাকিনার মুখোমুখি হবেন। অন্যদিকে আগামীকাল পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আলেকজান্ডার জেরেভ লড়বেন বেন শেল্টনের বিরুদ্ধে। প্রতিযোগিতায় মহিলাদের ডাবলস বিভাগে কাতেরিনা সিনিয়াকোভা ও টেলরা টাউনসেন্ড খেতাব জয় করেছেন। ফাইনালে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের রবিন মন্টগোমারি ও অ্যাশলিন ক্রুগারকে পরাজিত করেন। ব্রিক্সের নতুন দিল্লি ঘোষণাপত্রে আজ খেলাধুলোকে সামাজিক উন্নয়নের একটি মাধ্যম হিসেবে অভিহিত করা হয়েছে। ক্রীড়াক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ক্রীড়া প্রযুক্তি বিষয়ক একটি ওয়ার্কিং গ্রুপ গঠন এবং ক্রীড়া সামগ্রী উৎপাদনকারী সম্মেলন আয়োজনের বিষয়ে ভারতের দেওয়া দুটি প্রস্তাবকে সমর্থন জানিয়েছে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি। এই ঘোষণাপত্রে ক্রীড়াক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, মানোন্নয়ন, ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত সংশ্লিষ্টদের কল্যাণ, সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকার বিষয়টি স্বীকার করা হয়েছে। ক্রীড়া প্রযুক্তি বিষয়ক ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে আলোচনার উপরেও জোর দেওয়া হয়েছে। সামাজিক উন্নয়নের বাহক হিসেবে খেলাধুলার গুরুত্বের উপর জোর দিয়ে এই ঘোষণাপত্রে জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং একটি সুস্থ ও কর্মক্ষম সমাজ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয়। উল্লেখ্য, ভারতের সভাপতিত্বে গত মাসে বিশাখাপত্তনমে অনুষ্ঠিত ব্রিক্স ক্রীড়ামন্ত্রীদের বৈঠকে ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া যে 3টি প্রধান উদ্যোগের কথা উল্লেখ করেছিলেন তার মধ্যে ক্রীড়া প্রযুক্তি বিষয়ক ওয়ার্কিং গ্রুপ গঠন এবং ক্রীড়া সামগ্রী উৎপাদনকারীদের সম্মেলন এই 2টি বিষয়ে অন্তর্ভুক্ত ছিল। তালিমেরান আও বালিকাদের জুনিয়র ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ NFC-র টায়ার 2 টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদল আজ অন্ধ্রপ্রদেশের অনন্তপুর রওনা হয়েছে। গ্রুপ বিতে বাংলার সঙ্গে রয়েছে মহারাষ্ট্র, ওড়িশা ও রাজস্থান। 16 সেপ্টেম্বর বুধবার বাংলা মহারাষ্ট্রের বিরুদ্ধে, 18 সেপ্টেম্বর ওড়িশার বিরুদ্ধে ও 20 সেপ্টেম্বর বাংলা রাজস্থানের মুখোমুখি হবে। ফাইনাল 25 সেপ্টেম্বর। প্রতিযোগিতা শুরু হয়েছে গতকাল। খেলার খবর শেষ হলো, এর পরের খবর শুনুন রাত 10টায়।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রথম দিনে ব্রিক্স দেশগুলি সর্বসম্মতিক্রমে নতুন দিল্লির ঘোষণা গ্রহণ করেছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার কোনোভাবেই বিলম্ব করা সম্ভব নয় বলে ব্রিক্স মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। ব্রিক্স দেশগুলি যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের নিন্দা করেছে। ব্রিক্স শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং দ্বিপাক্ষিক বৈঠক করেন। প্রধানমন্ত্রী ইথিওপিয়া, মালয়েশিয়া, ভিয়েতনামের নেতৃবৃন্দের পাশাপাশি আবুধাবি যুবরাজের সঙ্গে বৈঠক করেন। একাধিক মামলায় অভিযুক্ত পলাতক আসামি অমৃতপাল সিং ওরফে গুরপাল সিংকে আজ মালদহা থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ইউএস ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আজ রাতে বেলারুশের এরিনা সাবালেঙ্কার মুখোমুখি হবেন কাজাখস্তানের এলিনা রিবাকিনার। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লির ভারত মণ্ডপে আয়োজিত ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রথম দিনেই ব্রিক্স দেশগুলি সর্বসম্মতিক্রমে নতুন দিল্লি ঘোষণা গ্রহণ করেছে। সম্মেলনের প্রথম দিনের অধিবেশনের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোষণাটি গ্রহণের প্রস্তাব দেন। গৃহীত নতুন দিল্লি ঘোষণা সদস্য দেশগুলির যৌথ সংকল্পের ক্ষেত্রে একটি সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ভাষণে উল্লেখ করেন। তিনি আরও বলেন যে এই সংকল্পগুলি বাস্তবায়িত করা এখন দেশের যৌথ দায়িত্ব।
1: आज की चर्चा से स्पष्ट है कि बदलते हुए विश्व का संचालन पुराने संस्थानों से नहीं किया जा सकता। रिप्रेजेंटेशन, रिस्पॉन्सिवनेस और रूल मेकिंग, तीनों में सुधार आवश्यक है। आज एडॉप्ट किया गया न्यू दिल्ली डिक्लेरेशन हमारे साझा संकल्प को स्पष्ट दिशा देता है। अब हमारी जिम्मेदारी है कि इन संकल्पों को ठोस परिणामों में बदले।
0: ব্রিক্সের কুড়ি বছর পূর্তি উপলক্ষে সদস্য দেশগুলির নেতারা দুটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। প্রধানমন্ত্রী বলেন, আগামী কুড়ি বছরের জন্য ব্রিক্স দেশগুলিকে একটি নতুন ও উচ্চাকাঙ্ক্ষী কর্মপরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। জোটের নিজস্ব কর্মপদ্ধতির মধ্য দিয়ে এই প্রক্রিয়ার সূচনা হবে বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী সমুদ্র সংক্রান্ত কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট দেশগুলির কূটনৈতিক মিশনগুলির মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে নাবিকদের জন্য একটি জরুরি সহায়তা নেটওয়ার্ক গড়ে তোলার প্রস্তাব দেন। বিশ্ব বাণিজ্যে নাবিকদের বিশাল অবদান থাকা সত্ত্বেও কঠিন

0: এই সময়ে প্রায়শই তারা প্রয়োজনীয় সহায়তার অভাবে পড়েন বলেও প্রধানমন্ত্রী মত ব্যক্ত করেন।
1: ক্যা হাম সি ফেরার এমার্জেন্সি সাপোর্ট নেটওয়ার্ক বনা সকতে হ্যায়? ইসকে মাধ্যম সে সম্বন্ধিত দেশো কি ম্যারিটাইম অথরিটি অর মিশনস কো জোড়া জায়েগা। ইসসে ডিস্ট্রেস অ্যালার্ট, মেডিকেল অ্যাসিস্ট্যান্স, পরিবারো কো সূচনা তথা ইভ্যাকুয়েশন মে সহযোগ দিয়া যা সকতা হ্যায়।
0: রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এই সংস্কার কোনোভাবেই বিলম্ব করা সম্ভব নয় এবং এ সংক্রান্ত আলোচনাকে অবশ্যই একটি সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে স্পষ্ট ফলাফল অর্জন করতে হবে। তিনি বলেন, একইভাবে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ভোটাধিকার, নেতৃত্বের পদ এবং নীতিগত অগ্রাধিকারগুলিকে বর্তমান বিশ্বের অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
1: यूएन सिक्योरिटी काउंसिल में रिफॉर्म अब और टाला नहीं जा सकता। इस पर टैक्स बेस्ड नेगोशिएशंस को निश्चित समय सीमा और स्पष्ट परिणाम से जोड़ना होगा। उसी तरह फाइनेंशियल इंस्टीट्यूशंस में वोटिंग पावर, लीडरशिप पोजीशंस और पॉलिसी प्रायोरिटीज आज की इकोनॉमिक रियलिटीज के अनुसार होनी चाहिए।
0: বিশ্বের বিভিন্ন প্রান্তে চলা সংঘাত এবং আন্তর্জাতিক ব্যবস্থায় মেরুকরণ ও বিভাজনের বৃদ্ধির বিষয়ে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি উদ্বেগ প্রকাশ করেছে। ব্রিক্স সম্মেলনের প্রথম দিনে গৃহীত নতুন দিল্লি ঘোষণায় আজ বিশ্বজুড়ে দেশগুলির সামরিক ব্যয় আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার বর্তমান প্রবণতা নিয়ে নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়গুলিতে বিভিন্ন দেশের দৃষ্টিভঙ্গি অবস্থানকে সম্মান জানাতে সক্ষম এমন একটি বহুপাক্ষিক পদ্ধতির পক্ষে মত দিয়েছেন তারা। তারা যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডকে অপরাধমূলক ও অযৌক্তিক হিসেবে কঠোরভাবে নিন্দা করেছেন। গত বছরের 22 এপ্রিল জম্মু কাশ্মীরে হওয়া সন্ত্রাসবাদী হামলারও তীব্র নিন্দা জানানো হয়েছে। ইসরায়েল প্যালেস্তাইন সংঘাতের একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধান কেবল শান্তিপূর্ণ উপায়ই সম্ভব এবং তা প্যালেস্তাইনের জনগণের বৈধ অধিকার পূরণের উপর নির্ভরশীল বলেও ব্রিক্স নেতৃবৃন্দ পুনর্ব্যক্ত করেন। ব্রিক্সের নতুন দিল্লি ঘোষণাপত্রে আজ খেলাধুলাকে সামাজিক উন্নয়নের একটি মাধ্যম হিসাবে চিহ্নিত করা হয়েছে। ক্রীড়াক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ক্রীড়া প্রযুক্তি বিষয়ক একটি ওয়ার্কিং গ্রুপ গঠন এবং ক্রীড়া সামগ্রী উৎপাদনকারী সম্মেলনের আয়োজনের বিষয়ে ভারতের দেওয়া দুটি প্রস্তাবকে সমর্থন জানিয়েছে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের সভাপতিত্বে বিভিন্ন স্তরে বছরব্যাপী আলোচনার ফলে ব্রিক্স শীর্ষ সম্মেলনে নতুন দিল্লি ঘোষণা নিয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব। নতুন দিল্লির ভারত মণ্ডপমে বিদেশ মন্ত্রকের সচিব সুধাকর দালেলা বলেন, ভারতের সভাপতিত্বের অন্যতম উল্লেখযোগ্য সাফল্য হল এই নতুন দিল্লি ঘোষণা গ্রহণ। ভারত ব্রিক্সের সভাপতি থাকার সময় সহযোগী দেশগুলির সহযোগিতার জন্য তিনি ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলিকে ধন্যবাদ জানান। চলতি বছরে ভারতের ব্রিক্স সম্মেলনের সভাপতিত্বের সুবাদে উপসাগরীয় অঞ্চলের সঙ্গে ভারতের ঐতিহাসিকভাবে শক্তিশালী তেলকেন্দ্রিক সম্পর্ক এখন বিনিয়োগ, প্রযুক্তি, খাদ্য নিরাপত্তা, পরিচ্ছন্ন শক্তি এবং আঞ্চলিক স্থিতিশীলতার মতন আরও বিস্তৃত অংশীদারিত্বের দিকে প্রসারিত হচ্ছে বলে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহী থেকে প্রকাশিত একটি দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনও জ্বালানি সংক্রান্ত বিষয়টি মূল ভিত্তি হিসাবে বজায় রয়েছে, তবে সহযোগিতার ক্ষেত্র এখন নতুন নতুন কৌশলগত দিকেও সম্প্রসারিত হচ্ছে। ব্রিক্স শীর্ষ সম্মেলনের অবসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। উভয় নেতাই দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছেন। গত বছরের আগস্টে তিয়েনজিনে তাদের শেষ বৈঠকের পর ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে দুই নেতাই স্বাগত জানান। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুদেশের শীর্ষ নেতা জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির অগ্রগতিও পর্যালোচনা করবেন। এর আগে দিনের শুরুতে প্রধানমন্ত্রী ইথিওপিয়া, মালয়েশিয়া ও ভিয়েতনামের নেতৃবৃন্দের পাশাপাশি আবুধাবির যুবরাজের সঙ্গে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারত থেকে পলাতক আসামি অমৃতপাল সিং ওরফে গুরপাল সিংকে আজ মলদোভা থেকে দেশে ফিরিয়ে এনেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই। বিদেশ মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক ও পাঞ্জাব পুলিশের সহযোগিতায় সিবিআই এই কাজে সফল হয়েছে। তাকে ফিরিয়ে আনার জন্য পাঞ্জাব পুলিশের 4 সদস্যের একটি দলকে মলদোভায় পাঠানো হয়েছে।

0: ছিল। সিবিআই এর লাল তালিকাভুক্ত ছিল এই আসামি। তদন্তকারী সংস্থা জানিয়েছে, পাঞ্জাবে দায়ের করা একাধিক গুরুতর ফৌজদারি মামলায় অভিযুক্ত অমৃতপাল, তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে জোড়া খুনের অভিযোগ রয়েছে। মামলা রয়েছে অস্ত্র আইন ও NDPS অ্যাক্টেও। এছাড়াও জাল নথিপত্র ব্যবহার এবং পাসপোর্ট আইন লঙ্ঘনেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জাতীয় তদন্তকারী সংস্থা NIA আজ জম্মু কাশ্মীরের কুপওয়ারা, কুলগাম, বান্দিপোরা, বারামুলা এবং সোপোর সহ 10টি স্থানে তল্লাশি অভিযান চালায়। নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার পাকিস্তান ভিত্তিক নিয়ন্ত্রক এবং তাদের স্থানীয় নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকা ষড়যন্ত্রীদের সন্ধানেই এই তল্লাশি চালানো হয়। তল্লাশিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে, সেগুলো পরীক্ষা করে তদন্তে উঠে আসা অন্যান্য তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, চলতি বছরের 31 মার্চ জঙ্গি সংগঠনের একজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি হ্যান্ড গ্রেনেড এবং তাজা গুলি উদ্ধার হয়েছিল। পরবর্তীতে সেই তদন্তের সূত্র ধরেই সন্ত্রাসে জড়িত কয়েকজন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়। জঙ্গিদের স্থানীয় নেটওয়ার্কের সদস্যদের সম্পর্কেও বিভিন্ন তথ্য বেরিয়ে আসে। ফিলিপিন্সে ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 76, এখনও নিখোঁজ রয়েছেন 13 জন, প্রাণে রক্ষা পেয়েছেন 43 জন। উল্লেখ্য, গত বুধবার ম্যানিলা থেকে করুন যাওয়ার সময় ফেরিটিতে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডে ঘটনার তদন্ত শুরু হয়েছে। US ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আজ রাতে বর্তমান চ্যাম্পিয়ন বেলারুশের আরিনা সাভালেঙ্কা মুখোমুখি হবেন কাজাখস্তানের এলেনা রিভাকিনার। অন্যদিকে আগামীকাল পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আলেকজান্ডার জাভেরেভ লড়বেন বেল শেলটনের বিরুদ্ধে। প্রতিযোগিতায় মহিলাদের ডাবলস বিকাপে কাতেরিনা সিনিয়াকোভা ও টিলা টাউসেন খেতাব জয় করেছেন। ফাইনালে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের রবিন মন্টগোমারি এবং অ্যাশলিন ক্রুগারকে পরাজিত করেছেন। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। নতুন দিল্লির ভারত মণ্ডপে আয়োজিত ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রথম দিনেই ব্রিক্স দেশগুলি সর্বসম্মতিক্রমে দিল্লি ঘোষণা গ্রহণ করেছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার কোনোভাবেই বিলম্ব করা সম্ভব নয় বলে ব্রিক্স মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য। ব্রিক্স দেশগুলি যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের নিন্দা করেছে। খবর শেষ হলেও পরের খবর আগামীকাল সকাল 6:20।
1: ब्रिक्स देशों ने नई दिल्ली घोषणा पत्र अपनाया, बहुपक्षवाद मजबूत करने और व्यापक सहयोग के लिए प्रतिबद्धता की पुष्टि की। घोषणा पत्र में सदस्य देशों के बीच गहन आर्थिक और विकासात्मक सहयोग का आह्वान। प्रधानमंत्री मोदी और चीन के राष्ट्रपति शी जिनपिंग ने भारत चीन संबंधों के लिए रणनीतिक और दीर्घकालिक संबंधों पर जोर दिया। प्रधानमंत्री मोदी ने ब्रिक्स देशों के नेताओं के साथ द्विपक्षीय बैठकें की। विदेश मंत्रालय ने कहा, ब्रिक्स देशों ने व्यावहारिक और विकासोन्मुखी परिणामों के लिए मिलकर काम किया। केंद्रीय अन्वेषण ब्यूरो CBI ने आज रेड नोटिस के अंतर्गत गिरफ्तार अमृतपाल सिंह उर्फ गुरपाल सिंह को मोलदेवा से भारत प्रत्यर्पित कराने में सफलता हासिल की और अमरीकी ओपन टेनिस टूर्नामेंट के महिला सिंगल्स फाइनल में आज रात मौजूदा चैंपियन आरियाना सबालेंका का सामना एलिना रिवाकिना से। और अब समाचार विस्तार से। भारत की अध्यक्षता में नई दिल्ली के भारत मंडपम में जारी 18वें ब्रिक्स शिखर सम्मेलन के पहले ही दिन सदस्य देशों ने सर्वसम्मति से नई दिल्ली घोषणा पत्र को अपनाया। प्रधानमंत्री नरेंद्र मोदी ने सत्र के अंत में इस घोषणा पत्र को अपनाने का प्रस्ताव रखा था। समापन भाषण में प्रधानमंत्री ने कहा कि नई दिल्ली घोषणा पत्र सदस्य देशों के साझा संकल्प को स्पष्ट दिशा प्रदान करता है।
2: हमारे समक्ष ब्रिक्स न्यू दिल्ली डिक्लेरेशन 2026 का ड्राफ्ट प्रस्तुत है। इसमें हमारी चर्चाओं का सार प्रमुख वैश्विक और क्षेत्रीय विषयों पर हमारे दृष्टिकोण शामिल है। साथ ही ब्रिक्स कोऑपरेशन को और सुदृढ़ करने की प्राथमिकताएं समाहित है। किसी सदस्य की ओर से आपत्ति व्यक्त नहीं की गई है। न्यू दिल्ली डिक्लेरेशन 2026 को सर्वसम्मति से एडॉप्ट किया जाता है।
1: प्रधानमंत्री ने कहा कि आज की चर्चा से स्पष्ट है कि बदलते हुए विश्व का संचालन पुराने संस्थानों से नहीं किया जा सकता। उन्होंने इस बात पर बल दिया कि प्रतिनिधित्व, जवाबदेही और नियम निर्माण की प्रक्रिया में सुधार आवश्यक हैं। श्री मोदी ने कहा कि निर्णयों और उनके परिणामों के बीच के अंतर को साझेदारी और सामूहिक

এতক্ষণ হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠানে আমরা শুনছিলাম সিলসিলা ছবি থেকে বেশ কয়েকটি গান। এবারের ছবি পাকিজা, প্রথম শিল্পী মোহাম্মদ রফি এবং লতা মঙ্গেশকর।

এতক্ষণ আমরা শুনছিলাম হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে, প্রথমে সিলসিলা এবং সবশেষে শুনলাম পাখিজা ছবি থেকে পরপর বিভিন্ন শিল্পীর কণ্ঠে কয়েকটি গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে

আকাশবাণী কলকাতার সঞ্চয়িতা, এখন আমরা জেনে নেব আলিপুর আবহাওয়া দপ্তর প্রেরিত আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। এই পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণভাবে মেঘলা আকাশ, বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন 27.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 95%, সর্বনিম্ন 77%। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.5 মিলিমিটার। সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যাবেন আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে, তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আমরা জেনে নিলাম আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস কলকাতা ও সন্নিহিত অঞ্চলের জন্য। এবার আজ অর্থাৎ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে জেনে নেব। প্রথম অধিবেশনে সকাল ৬:১৫ সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে ঠুমরি শিল্পী শ্রীমতী লক্ষ্মী শঙ্কর, ৬:২৫ রবীন্দ্রসঙ্গীত পত্রালী মুখোপাধ্যায়, ৬:৩৫ রামচরিত মানস ২৩২তম পর্ব, ৬:৪৫ ভজন তৃষা পারুই, ৭:১০ যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায়, ৮:৩০ বাংলা ভাষায় হিন্দি শিক্ষার আসর বাগধারা কাহানিয়া উপস্থাপনায় দেবযানী রায়চৌধুরী, ৯:০০ আধুনিক গান শিল্পী মিতালি শিকদার, ৯:১৬ লোকগীতি শিল্পী মানিক দাস, ৯:৪০ রসধারা উপস্থাপনায় দেবযানী রায়চৌধুরী, বাংলা আধুনিক গান শুনবেন ১০:১৫। ১০:৩০ বৃন্দগান শিক্ষার আসর নেপালি গান শিল্পী রুদ্র পাউদাল, ১১:০০ পোস্টবক্স নম্বর ১১১ সুরভি, বেলা ১২:০০ উপস্থাপনায় দেবযানী রায়চৌধুরী, ১২:২০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান কলিং অল চিলড্রেন, এবং ১:০০ আবারও পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় বিনীতা ঘোষ, ২:৩০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী অভিষেক মল্লিক। দ্বিতীয় অধিবেশনে বিকেল ৫:১০ রবীন্দ্রসঙ্গীত শিল্পী তৃষা পারুই, ৫:২০ উর্বশী উপস্থাপনায় প্রীতি মুরারকা, ৬:১০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিষেক মণ্ডল, ৭:১০ লোকগীতি শিল্পী মানিক দাস, ৭:৩০ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত মহিলা এশিয়া কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ ফাইনাল খেলার অফ টিউব দ্বিভাষিক ধারা বিবরণী শুনবেন। ৭:৩০ থেকে পরবর্তী অনুষ্ঠান শোনা যাবে নিউজ অন এআইআর অ্যাপে। সে অনুষ্ঠানগুলি হল ৭:৩০ দর্পণ উপস্থাপনায় প্রীতি মুরারকা, ৮:০০ ছায়াছবির গান, ৮:১৫ নানা রঙের গান, ৮:৩০ স্পটলাইটের বাংলা রূপান্তর, ৯:১৬ স্পটলাইট, ১০:৩০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উইশে সং উপস্থাপনায় অভিষেক মণ্ডল, ১১:১০ হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এবার জেনে নেব গীতাঞ্জলি প্রচার তরঙ্গের যে অনুষ্ঠানগুলো অপেক্ষা করছে আমাদের জন্য। প্রথম অধিবেশনে সকাল ৬:০০ সুভাষিত অনুষ্ঠানে বাইবেল থেকে পাঠ, ৬:০০ সঙ্গীতাঞ্জলি, ৬:৩০ আজকের চাষবাস পুকুরে ভেটকি মাছের চাষ বলবেন ডক্টর তিমির বরণ মণ্ডল, ৬:৪০

স্বাস্থ্য, পুষ্টি ও অপুষ্টি প্রথম পর্ব ডাক্তার মধুমিতা দবে বলবেন এই বিষয়ে। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত, সৌরভ সাহা। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী তৃষা পাড়ুই। 8:00 বিজ্ঞান ধারাবাহিক পরমাণুর জগৎ নবম পর্ব প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী অভিষেক মল্লিক। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে বিচিত্র সংবাদ 9:25। 9:30 শিশুমহল উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। 10:30 গানের ভেলা উপস্থাপনায় ডালিয়া দাস। 11:00 যুববাণী অনুষ্ঠানে 21শে সাহিত্য উপস্থাপনা আভাস দাস ও মনীষা চক্রবর্তী। 12:00 সঙ্গীত শিক্ষার আসর খেয়াল পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 12:15 আধুনিক গান শিল্পী মিতালী শিকদার। 12:33 গল্পদাদুর আসর উপস্থাপনায় শান্তম চক্রবর্তী। 1:45 দ্বিজেন্দ্রগীতি অতুল প্রসাদের গান। আধুনিক গানের অনুরোধের আসর 2:00। 2:30 নাটক 24 ঘন্টা রচনা প্রমথনাথ বিশি প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন। এ সপ্তাহের খেলোয়াড় প্রাক্তন ফুটবলার তরুণদের সাক্ষাৎকার নিয়েছেন শুভজিৎ সরকার, উপস্থাপনায় রোহিত গোস্বামী। 5:30 যুববাণী অনুষ্ঠান সুরের ক্যানভাসে, উপস্থাপনায় ত্রিশিতা সাঁতরা। 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি শিল্পী নীলমণি হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান। 6:38 যাত্রানুষ্ঠান সিদ্ধিদাতা গণেশ রচনা শৈলেন নাথ পরিবেশনায় কোন্নগর সুরপঞ্চম যাত্রা সংস্থা। 7:30 সমীক্ষা, 8:00 সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 8:30 নানা রঙের গান, 8:55 এ মাসের গান, গান ধানের খেতে ঢেউ উঠেছে, শিল্পী সুরঞ্জনা বসু, গীতিকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুরকার সন্তোষ মুখোপাধ্যায়। 9:00 শিক্ষাঙ্গন থেকে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান, চাঁদপাড়া বাণী বিদ্যাবিধি হায়ার সেকেন্ডারি স্কুল থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন শ্রীপর্ণা পাল। 9:30 রবীন্দ্রসঙ্গীত পত্রালী মুখোপাধ্যায়। 9:45 রাগ প্রধান শিল্পী তৃষা পাড়ুই। 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা, সেতার সুমিত সিং পদম, অনুষ্ঠানটি আকাশবাণী জলন্ধর কেন্দ্রের নিবেদন। 11:00 লোকগীতি শিল্পী মানিক দাস। 11:10 বাংলা আধুনিক ও ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনছিলেন অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:07 হয়ে 3 সেকেন্ড। জয় হিন্দ।